ঘাটক সুইডে ঘাটক সানি ঘাটক নূর এন্ড আনি আইনাতা ও আমনো ঘাটকতা মাসুমা ঘাটকতা ও নূর ঘাটকতা হাম নাশনাতা রুশি খানতা ও নীলম ঘাটকতা ও সারা বানিওয়ালতা ফরিশতা বানিওয়ালতা সালোম ডেরে জু তমনা ওয়াক্তার উমর কি হ্যাঁ ওকে বা ঘাটক ডেরে জু তমনা হেদা হেদা মনে না

আচ্ছা দেখো মফিয়াল সাসাই দিবে দেখছি। আচ্ছা মফিয়াল ছিল দেখা সংসে সমাসলার লাগে আসা হখের রে দাসু কে না ছে বুকছে কে দেশে বল দিছে মিলাউছি বল দিছে ও লাগি কে না নো বিলকুল আরজিং দা নো খবা কে সাইরু আফগান হিসা ওই ইনি চাইছে জওয়াজ না লারে কে না। আচ্ছা বিলকুল দেখা সঙ্গ খেল গাই খবর সে হখের রেস খাবার মিসফর এপ নমুনা বিলকুল বলা সঙ্গ চিকিম কেন আগাবার তাও চালাই ও দেখা কেল টাইম দাসে কি কেন ও পিরা কাতালি নেওয়া ও দেখা সঙ্গ দর জুত খোয়ার রকড়ায় হ্যাঁ সিয়ারা মিসফর সান্দরা।